0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौ र अबको केही क्षणमा नै समप्रसारण गरी सुनाइरहेछौ आकाशवाणी कोलकाता केन्द्रको बंगलामा समाचार।
1: কোনো এক বছরের সবচেয়ে বড় সম্প্রসারণ করতে চলেছে। জম্মু কাশ্মীরের বদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর ই তৈবার এক কুখ্যাত জঙ্গি নিহত। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজও আগামীকাল উইসকনসিনের মিলওকিতে জি টোয়েন্টি বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। বেসরকারি হাসপাতালে ক্যান্সারের ওষুধের অত্যধিক মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্পোরেট অংশীদারিত্ব বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার কর্পোরেট ও রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠকে বসছে। এশিয়ান গেমসে এ পর্যন্ত 7টি সোনাসহ 53টি পদক নিয়ে ভারত তালিকার নবম স্থানে উঠে এসেছে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 2026 সালকে ভারতীয় নৌবাহিনীর জন্য একটি ঐতিহাসিক বছর হিসেবে অভিহিত করেছেন, কারণ এই বছরে 18টি যুদ্ধজাহাজ নৌবহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন দিল্লিতে গতকাল ভারতীয় নৌবাহিনীর দ্বিবার্ষিক দ্বিতীয় কমান্ডার্স কনফারেন্সে তিনি বলেন, এই অগ্রগতি ভারতের নিজস্ব যুদ্ধজাহাজ নির্মাণ কাঠামোর ক্রমবর্ধমান পরিপক্কতার প্রতিফলন। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে নৌবাহিনীর প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ তৈরির ব্যবস্থা এখন বিশ্বমানের মানদণ্ড পূরণ করছে। তিনি জানান, সম্প্রতি নৌবাহিনীতে যুক্ত হওয়া যুদ্ধজাহাজগুলিতে 75% এরও বেশি দেশীয় উপাদান

0: প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। বিদ্যমান ব্যবস্থার গুরুত্ব স্বীকার করে মন্ত্রী ভারতের সামুদ্রিক নজরদারি ব্যবস্থাকে আরও উন্নত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সামুদ্রিক চলাচলের ক্রমবর্ধমান পরিমাণ ও জটিলতা সামাল দিতে উন্নত দক্ষতা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নৌবাহিনীর আধুনিকীকরণের বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে শ্রী সিং বলেন, বিকশিত ভারত 2047-এর লক্ষ্য বাস্তবায়নে ভারতীয় নৌবাহিনী একটি কৌশলগত স্তম্ভ হিসেবে কাজ করছে। ভারতীয় নৌবাহিনী অর্থনৈতিক সুরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করার পাশাপাশি নিজস্ব শক্তির প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জম্মু কাশ্মীরের বদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত সন্ধ্যায় লস্কর-ই-তৈবার এক কুখ্যাত জঙ্গি নিহত হয়েছে। নিহত ফৌজি মুসা ওই জঙ্গি সংগঠনের একজন শীর্ষ কমান্ডার। সমাজ মাধ্যমে এক পোস্টে সেনাবাহিনীর চিনার কোর জানিয়েছে, বদগাঁওয়ের ইউস মার্গের কাছে কোরাগে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে অপারেশন কোরাগ শীর্ষক একটি অভিযান চালায়। জম্মু কাশ্মীরের একাধিক হামলায় জড়িত মুসা পলাতক ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ এবং আগামীকাল উইসকনসিনের মিলওকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিরের আমন্ত্রণে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। সফরকালে শ্রী গোয়েল ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা ত্বরান্বিত করার বিষয়ে আমেরিকার বাণিজ্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করবেন। G20 বৈঠকে সদস্য দেশগুলির সঙ্গে ভারত নিয়মমাফিক, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং মুক্ত বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা আরও মজবুত করার বিষয়ে আলোচনা করবে। আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে বিশ্ব বাণিজ্য সংগঠন। মিলওকি এবং শিকাগো সফরে শ্রী গোয়েল ম্যানুফ্যাকচারিং, ব্যবসায়িক পণ্য, কৃষি, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে আমেরিকার শীর্ষস্থানীয় সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। বেসরকারি হাসপাতালগুলিতে ক্যান্সারের ওষুধের অত্যধিক মূল্যবৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। আদালত এই প্রবণতাকে গণলুণ্ঠন হিসেবে অভিহিত করে সব ওষুধের ক্ষেত্রে 16% একটি অভিন্ন মুনাফার হার নির্ধারণের পক্ষে মত দিয়েছে। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে এই অভিযোগগুলি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। নির্দেশে বলা হয়েছে, কর্পোরেট হাসপাতালগুলো রোগীদের তাদের নিজস্ব বা নির্দিষ্ট ফার্মেসি থেকেই ওষুধ কিনতে বাধ্য করে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এ ধরনের প্রবণতা রোগী ও করদাতাদের ওপর বাড়তি বোঝা সৃষ্টি করতে পারে। ড্রাগস প্রাইসেস কন্ট্রোল অর্ডার 2013-এর অধীনে ওষুধের দাম নিয়ন্ত্রণ, জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করা এবং চিকিৎসা সরঞ্জামের বিষয় সংক্রান্ত বিভিন্ন আবেদনের শুনানি চলাকালে আদালত এই মন্তব্য করে। এছাড়া বাজারের একটি বড় অংশ জুড়ে থাকা নন শিডিউল্ড বা তালিকাভুক্ত নয় এমন ওষুধের দাম নির্ধারণের বিষয়টি নিয়েও আদালত প্রশ্ন তুলেছে এবং জানিয়েছে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। মামলার পরবর্তী শুনানি 12 অক্টোবর। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয় বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্বে জল জীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামীকাল দ্বিতীয় পর্ব সম্প্রচারিত হবে একই প্রচার তরঙ্গে রাত 8:00। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ চলে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্পোরেট সংস্থাগুলির অংশগ্রহণ বাড়াতে রাজ্য সরকার আজ বিভিন্ন কর্পোরেট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছে। কলকাতার একটি 5-তারা হোটেলে ওই বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা। 2024-25 অর্থবর্ষে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR ক্ষেত্রে রাজ্যে প্রায় 175 কোটি টাকা ব্যয় হয়েছে। এই অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্যে শিল্প ও কর্পোরেট সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়াতে এই বৈঠক বলে নবান্ন সূত্রে খবর। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রচার গাড়ি থেকে ছোড়া লজেন্সগুলোতে গিয়ে পদপিষ্ট হয়ে এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা গেছে, গত রবিবার প্রচার চলাকালীন মিছিল থেকে সাধারণের উদ্দেশ্যে ছোড়া লজেন্স তুলতে গিয়ে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে গুরুতর জখম হয় 6 বছরের জেসমিনা খাতুন। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে NRS মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয় তাঁর। বিজেপি এবং কংগ্রেস ঘটনার নিন্দা করে তদন্তের দাবি জানিয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতের সহযোগিতার প্রশংসা করেছেন। গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, দুই নেতার মধ্যে বহুপাক্ষিকতা, রাষ্ট্রসংঘ, ভারতের সহযোগিতা, ইউক্রেনের যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ ভূ রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় চলতি সংঘাত এবং বিশেষ করে দক্ষিণে বিশ্বের দেশগুলির ওপর এর প্রভাব কমানোর প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারত ও দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের যৌথ কমিটির দশম বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্প ও সরবরাহ ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার এবং দুদেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের প্রতিরক্ষা উৎপাদন সচিব দীনেশ মাহুর এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম সংক্রান্ত বিভাগের উপমন্ত্রী কিম ইল ডং। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব এবং পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যের প্রতি ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য রাখেন বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সি বি জর্জ। রাষ্ট্রসংঘের সাধারণ সভার চলতি অধিবেশনে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনা গ্রহণের 25তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈঠকেও বক্তব্য রাখেন তিনি। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ কর্ণাটকের অভ্যন্তরীণ অঞ্চল কেরালা, মাহে, তামিলনাড়ু এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, ওড়িশা, মধ্যপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী 3 ও 6 অক্টোবর ভারতের সঙ্গে ব্রাজিল ও উরুগুয়ের প্রস্তাবিত আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের টিকিট নিয়ে কোন রকম কালোবাজারি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে। দুটি ম্যাচের প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল গতকাল নবান্নে পুলিশ, ক্রীড়া দপ্তর সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ও ডক্টর ইন্দ্রনীল খাঁ এই দুটি ম্যাচকে ঐতিহাসিক উল্লেখ করে সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে টিকিট বিক্রির জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের। জাপানের ওকাজাকি চুও সোগো পার্কে তীরন্দাজির মহিলা কম্পাউন্ড বিভাগের ফাইনালে জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা তানিপার্থী এবং পৃথিকা প্রদীপের দল চীনকে 238-234 ব্যবধানে হারিয়ে সোনা জেতে। 2023 সালে হাংঝু এশিয়ান গেমসে এই ইভেন্টে সোনা জিতেছিল ভারত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোনাজয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছে। এদিকে সিঙ্গাপুরে 2-0 ব্যবধানে হারিয়ে মহিলা স্কোয়াশ দল সেমিফাইনালে উঠেছে এবং পদক জয় নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত 7টি সোনা, 21টি রূপ ও 25টি ব্রোঞ্জ সহ মোট 53টি পদক নিয়ে তালিকায় নবম স্থানে রয়েছে ভারত। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারতীয় নৌবাহিনী চলতি বছরে রেকর্ড সংখ্যক 18টি যুদ্ধজাহাজ নৌবহরে যুক্ত করে কোনো এক বছরে সবচেয়ে বড় সম্প্রসারণ করতে চলেছে। জম্মু কাশ্মীরের বদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্করই তৈবার এক কুখ্যাত জঙ্গি নিহত। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सीमा क्षेत्रीबाट सुन्नुहोस्। एनआरआईडीए ग्रामीण विकास मन्त्रालय र आईआईएम कोलकाता बीच प्रधानमन्त्री ग्राम सड़क योजना 4 र पीएम जनमान अन्तर्गत निर्माण गरिएका सड़कहरूको 4 वर्षको दीर्घकालीन प्रभाव मूल्याङ्कन अध्ययनको लागि एक समझदारी पत्रमा हस्ताक्षर भएको छ। ग्रामीण विकास मन्त्रालयले एनआरआईडीए ग्रामीण विकास मन्त्रालय र आईआईएम कोलकाता बीचको सहकार्यले कार्यक्रम समीक्षा परिणाम अनुगमन प्रमाणमा आधारित नीति निर्माण र ग्रामीण पूर्वाधार विकासमा भविष्यको योजनाका लागि बहुमूल्य जानकारी प्रदान गर्ने जनाएको छ। पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले पूर्व मुख्यमन्त्री ममता ब्यानर्जीको प्रस्तावित दिल्ली भ्रमणलाई लिएर चर्को राजनीतिक प्रहार गर्नुभएको छ। हिजो मंगलबार मुख्यमन्त्रीले आरोप लगाउनुभयो, ममता ब्यानर्जी एक हातमा जमात र अर्को हातमा बुद्धिमान नक्सल लिएर अगाडि बढिरहेकी छिन्। मुख्यमन्त्रीले ममता वामपन्थी नेताहरूसँग मिलेर नयाँ षड्यन्त्र रच्नका लागि राष्ट्रिय राजधानी गइरहेको दावी गर्नुभयो। उहाँले दिल्ली पुलिस र इन्टेलिजेन्स ब्युरो आइबीलाई ममताका गतिविधिहरूमाथि कडा नजर राख्ने अपील समेत गर्नुभयो। मुख्यमन्त्रीको यस्तो तीखो प्रतिक्रिया

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: अब सुनाइरहेछौँ कार्यक्रमको अन्तिम गीत रजनी रसालीको स्वरलाई।

0: यो प्रसारण हो आकाशवाणी खरसाङको। अब सुनाइरहेछौँ किबोर्ड वादक विश्वजित घोषसित बङ्गलामा एक अन्तर्वार्ता।
1: आकाशवाणी कार्शियाङ, আজ শুনবেন সাক্ষাৎকারমূলক একটি অনুষ্ঠান, যাতে শুনবেন কিবোর্ড প্লেয়ার বিশ্বজিৎ দাসের সাক্ষাৎকার। অনুষ্ঠানটি বাইরে থেকে গিয়ে রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি ইমন বর্মন।
2: নমস্কার, আমরা এমন এক ছেলেটিকে পেয়েছি যে সত্যিই খুব ভালো লাগছে, যে এই রকম ধরনের ছেলে যে গানও করে আবার বাজনাটাও বাজায়, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। নমস্কার বিশ্বজিৎ বাবু।
3: নমস্কার,
2: খুব ভালো লাগছে আপনাকে পেয়েছি।
3: আমরা অ্যাকচুয়ালি গান বাজনাটা আমাদের কলকাতা আকাশবাণী থেকে।
2: আপনি বর্ধমানের থেকে কলকাতায় কিভাবে করেন, মানে বর্ধমান থেকে কলকাতা তো অনেক ডিস্টেন্স, সেই হিসাবে বলছি।
3: সেটা একটু স্ট্রাগল করতে হয়, কারণ ট্রেন জার্নি করতে হয়, আবার ওখানে একটা দাদার বাড়ি আছে, ওখানে আমাকে থাকা।
2: ও, আপনার কলকাতাতে বাড়ি আছেন? আচ্ছা আচ্ছা।
3: আমার নিজের বাড়ি নয়, দাদার এক বাড়ি আছে।
2: আচ্ছা,
3: সেখানে থাকার সুযোগ পাই, হয়তো গান বাজনা করতে গিয়ে রাত হয়ে গেল কি অসুবিধা হয়ে গেল, আমার সেদিক থেকে
2: একটা মাথা গোজার ঠাইটা ওখানে আছে,
3: সেফ জোন একটা রয়েছে যেখানে আমি।
2: এটাই দরকার, কারণ বর্ধমান থেকে কলকাতা তো ডেলিভারি অসম্ভব
3: না,
2: সেটা তো করা যাবেই না।
3: এভাবে জার্নি করে গান বাজনা কেন, কোনোটাই করা যাবে না।
2: আচ্ছা, আপনি তো কিবোর্ড বাজান তাই তো?
3: হ্যাঁ, কিবোর্ড বাজাই, সাথে গানটা করি।
2: ও, গানও করেন?
3: হ্যাঁ, আসলে আমার গান, আমার এই গান বাজনার যাত্রাটা গান দিয়ে শুরু।
2: ও,
3: যখন আমি গান শিখতে শুরু করি তখন আমি ক্লাস টুতে পড়ি।
2: আপনার তো বয়সও বেশি নয়, খুবই বাচ্চা ছেলে দেখে মনে হচ্ছে। গানটা কবে থেকে শুরু করছেন, কত বছর বয়স?
3: গানটা আমি শুরু করেছি তখন আমার এই 5-6 বছর বয়স হবে এরকম।
2: বাবা, তখন তো মানে পুরো একদম, মানে
3: একদমই, হ্যাঁ একদমই ছোট। বাড়িতে গান বাজনার চর্চা সেভাবে ছিল বলবো না, বাবা গান খুব ভালোবাসেন।
2: আচ্ছা।
3: এবং বাবা গান করেন, কিন্তু গান শিখে নয়, কিন্তু খুব
2: নিজে নিজেই করেন আর কি।
3: আর আমার মামার বাড়ির সম্পর্কে, মামা তবলা বাজান, দুই মামাই তবলা বাজান, তো সেদিক থেকে বাবার ইচ্ছা ছিল, আমি এই পরিবারে আমার দিদি আছে, বাবার ইচ্ছা ছিল আমাকে তবলা শেখাবে আর দিদিকে গান শেখাবে। তো যে যখন গান বাজনা শিক্ষার শুরুতে দিদিকে যখন গান বাজে গান শেখাতে আসে, তখন আমি ভেবেছিলাম গান কেন শিখবো, গান তো মেয়েরা শেখে, এরকম আমার একটা
2: ধারণা ছিল আর কি।
3: মানে তখন তো সবে ছোট, যাদের কি দেখতাম গান শিখছে তারাই দেখছি সব মেয়ে। আমি ভেবেছিলাম গান শিখবো কেন, গান তো মেয়েরা করে। তারপর জানি না কেন দিদিকে গান শিখিয়ে গেল আমার, সেটা শুনে শুনে, পরে শুনেছি সেটা শুনে শুনে আমি নাকি গান তুলে ফেলতাম।
2: আচ্ছা, মানে দিদিকে শেখাতে যখন আসতেন মাস্টারমশাই, তখন
3: আমি তখন শুনতাম। তো ওরকম ভাবে নাকি আমি প্রথম কিছু লেসন আমি নাকি নিজেই করে ফেলেছিলাম।
2: বাহ,
3: সেরকম ভাবে গান বাজনা শুরু। তারপর পরবর্তীকালে ধীরে ধীরে যখন বড় হই, গানটাকে আরো ভালোভাবে বুঝতে শিখতে শুরু করছি, এখনো তো বুঝে উঠতে পারিনি, কিন্তু যখন একটু একটু যখন বড় হচ্ছি, যখন বুঝছি যে গান বাজনাটা কি, ব্যাপারটা মাথার মধ্যে আমাকে নাড়া দিচ্ছে যে এটা কেন বাজছে, এটা কেন হচ্ছে, তখন থেকে আবার
2: ওই গানের যে মিউজিকটা বাজছে, তখন
3: ওইটা আমাকে খুব টানত। এক তো গানের সুরটা তো টানত বটেই, পরবর্তীকালে ধীরে ধীরে যে গানের ভিতরে এত কিছু কর্ড প্রোগ্রেশন হয়েছে, এত কিছু ইনস্ট্রুমেন্ট বাজছে, গানটাকে এরকম ভাবে সাজানো হচ্ছে, ওইটাকে কিন্তু আমি বেশি করে শুনতাম এবং আমার ওটা শুনতে ভালো লাগতো। সেখান থেকে আমার একদিন ইচ্ছা হয় যে আমি একটা কিবোর্ড কিনবো, আমি মানে প্রফেশনালি বাজাবার জন্য নয়, কিবোর্ড কিনবো, বাজাবো, যে কিভাবে বাজানো যেতে পারে। সেইভাবে কিবোর্ডটা কেনা হয় মোটামুটি, আমি তখন 18-20 বছর বয়স, সেই সময় আমি কিবোর্ডটা কিনি এবং ওটা নিজে চর্চা করতাম। একটা একজন মাস্টারমশাই ছিলেন, সেখানে আমি শিখতে যেতাম। তারপরে সেখানে বেশ কিছুদিন ক্লাস করার পর ভিতরে কেমন কি কর্ড প্রোগ্রেশন যায় না যায় সেগুলো করে করে করে করে আমার একটা নেশার মতো হয়ে গেছিল।
2: আচ্ছা,
3: গানটার সাথে সাথে বাজানোটা একটা নেশার মতো হয়ে গেছিল, মানে ভিতরে কি বাজছে।
2: আচ্ছা, আপনি এই যে করছিলেন তখন কি পড়াশোনাটাও কি চালিয়ে যাচ্ছে?
3: একদম।
2: আচ্ছা আচ্ছা।
3: আমার পড়াশোনা আমি এমনি আর্টস, আমি এডুকেশন অনার্স করেছি, তারপরে আমি রবীন্দ্রভারতী ডিস্টেন্স থেকে আমি ফোকে এমএ করেছি।
2: আচ্ছা।
3: এবং ওটা তখন কিবোর্ড চলাকালীন, কিবোর্ড শিক্ষা আমার চলছে, তখনই আমি গান বাজাই, মানে আমি গান গান গাওয়া প্লাস এই কিবোর্ড বাজানো দুটোকে আমি আলাদা করে ভাবি না, কারণ দুটোই মিউজিক,
2: দুটোই মিউজিক।
3: এবার আমি যখন কিবোর্ড বাজাচ্ছি,

0: একদম, আমি যখন বাজাচ্ছি তখন বাজাচ্ছি, আবার যখন গাইছি তখন কিন্তু আমি গানটা গাইছি, কিন্তু আমি দুটোকে আলাদা করে দেখছি না। কারণ আমি যখন বাজাচ্ছি তার মধ্যেও যে মিউজিকটা রয়েছে, আমি যখন গাইছি তার ভিতরেও কিন্তু মিউজিকটা আছে।
1: একদম একদম,
0: পার্থক্যটা কি, ফিলটা দুটোতেই রয়েছে পার্থক্য। আমি যখন গাইছি তাতে কিছু কথা রয়েছে, যখন বাজাচ্ছি তখন কিন্তু কোনো কথা নেই, কিন্তু ফিলটা কিন্তু
1: রিড আমাকে রাখতে হচ্ছে। হ্যাঁ, কিছু রিড গুলো পড়ে আছে,
0: ওই যে ফিলটা দুটোতেই রয়েছে, ওইটাকে ওইটা আমি একদম কোনো কারোর থেকে আলাদা করতে পারি না। ওইখান থেকে আমাকে কিবোর্ডটা খুব টেনেছে, তারপরে ধীরে ধীরে ওটাকে নিয়ে আগানোর চেষ্টা করছি, শেখা চলছে, শেখা তো শেষ নেই, শেখা চলছে। আর যেভাবে গান বাজনাগুলো, আর যেগুলো হয়, মানে আমাদের তো একজন মানে গুণী যে সঙ্গীতকার শ্রদ্ধেয় সলিল চৌধুরী, ওনার যে তৈরি করা গান বাজনাগুলো ওগুলো আমাকে খুব টানত।
1: আচ্ছা,
0: ওনার গানে যে কর্ড প্রোগ্রেশনগুলো রয়েছে ওইগুলোতে আমি প্রথম দিকে খুব বেশি আকৃষ্ট হয়েছি, মানে ওইগুলো আমাকে যেন খুব বেশি করে শুনতে ভালো লাগতো। আর সেখান থেকে
1: মনের মধ্যে ওইসব গানগুলি আপনার,
0: হ্যাঁ, আর সেখান থেকেই ভিতরে যে কি কর্ড বাজছে আমার, ওইখানে একটা নেশার মতো পড়ে গেছিলাম প্রথম।
1: ওখান থেকে আমার জিনিসটা কি, আমি
0: আমি আমি কেন ওটা বুঝতে পারছি না, ওটা বাজছে আমার ভালো লাগছে কিন্তু আমি সেটা কেন
1: পাচ্ছি না।
0: যেমন একটা গান আছে শোনো কোনো একদিন, ওনার তৈরি শোনো কোনো একদিন গানটা, আমি যখন গাইতাম শোনো কোনো একদিন গানটার একটা অন্যরকম ব্যাপার আছে। সেটা আমি যখন ছোটবেলায় গানটা গাইতাম, গানটা গাইতে শুরু করলাম, শেষের দিকে গানটা গিয়ে দেখছি আমি প্রথম যেখান থেকে গানটা গাইতে শুরু করছি সুন্দর গাইছি, গাইতে পারছি, পরে একটা শেষ দিকে গিয়ে দেখছি যে মন হারালো হারালো মন হারালো মন হারালো হারালো।
1: ওগুলোকে একটু সরিয়ে দিচ্ছি, আপনি যেগুলো গানটাও করেন তাহলে এই গানটা আমাদের যদি একটুখানি শোনান, দর্শক বন্ধুরা একটু শুনে নিক যে এরকম ধরনের তো কিবোর্ডের পাশাপাশি একটা মিউজিক পাশাপাশি তো গানটাও উনি যেগুলো করছেন, তার দর্শক বন্ধুরা সেটাও একটু শুনে নিক।
0: এটা মান্নাদের, সদ্য মান্নাদের একটা গান শোনাই, বেহাগ যদি না হয় রাজি

0: বাজি।
1: বাহ বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ। দর্শক বন্ধুরাও শুনলেন, সত্যি খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। দেখ, তারপরে এর পরবর্তীকালে কি চিন্তাধারা আছে আপনার?
0: পরবর্তীকালে চিন্তাধারা বলতে, আমি,
1: আপনার তো এখন বয়স অনেক অল্প,
0: হ্যাঁ
1: এখন অনেক জীবন পড়ে রয়েছে,
0: সবে তো যাত্রা শুরু করেছি,
1: এইভাবেই মানে গান বাজনাটাকে কি করেই চলতে চান?
0: একদমই একদম, ওটা আমি ঠিক করেছি, মানে আমি গান বাজনাটা ছেড়ে যে অন্য কিছু করবো আমি সেখানে শান্তি পাবো না, সেটা আমি বুঝতে পেরেছি।
1: আচ্ছা,
0: মানে আর যাই যদি কোথাও করতে বাধ্য হয়, আমি জানি আমাকে সেখান থেকে কিছুদিনের মধ্যেই চলে আসতে হবে, কারণ আমি সেখানে শান্তি পাবো।
1: ছাড়া আপনি আর কিছু না ভাবতে পারেন না?
0: ভাবতে যদি বাধ্য করা হয় আমি সেখানে বেশি দিন থাকবো
1: না। না, বাধ্য জিনিসটা তো অন্য জিনিস, আপনাকে বলা হলো চাবুক মেরে যে আপনি ওটা করুন, সেটাকে করার থেকে আপনি যদি নিজের থেকে করতে চান সেটা তো অনেক অন্য জিনিস।
0: হ্যাঁ, সেই জন্য আমি গান বাজনাটা নিয়ে আগাতে চাই।
1: বাহ বাহ বাহ বাহ।
0: এবং আপাতত ইচ্ছা যেটা রয়েছে, নতুন যেভাবে গান তৈরি হচ্ছে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট যেভাবে হচ্ছে, সেটা একটু শেখার ইচ্ছা রয়েছে এবং সেটা শিখতে শুরু করেছি। মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজ শিখতে শুরু করেছি, তার জন্য কলকাতাতে যাতায়াত করছি, শিখছি।
1: আচ্ছা আচ্ছা,
0: এইভাবে আর কি যাত্রাটা আমি আগাতে চাইছি। তার সাথে সাথে আমার নিজের যে গান গাওয়ার দিকটা, তার সাথে সাথে আমি আগাতেও চাইছি এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আমার

0: গান গাওয়া বা রেকর্ড করা সেগুলোকে।
1: আচ্ছা আমি বলি, আপনার এই গানের জগতে গান তো এখন খুব একটা করেন না, আপনি তো বাজানাটাই তো বেশি হয় নাকি?
0: না, বাজনাটা সাথে সাথে গানটাও হয়।
1: এটা কি শুধু কলকাতাতেই করেন নাকি বর্ধমানে যে বাড়ি আছে আপনার, বর্ধমানে থেকে কোনোদিন গান বাজনা, মানে ওইরকম আপনার বর্ধমানে লোকালয়ের মধ্যে বা কোনো জায়গার মধ্যে কোনো গান বাজনা?
0: হ্যাঁ, বর্ধমানে তো গান বাজনা হয়, আমার বাড়িটা অ্যাকচুয়ালি একটা গ্রামের দিকে, সেখানে তো গান বাজনাটা হয়। এখন তো কলকাতায় আমি সবে বছর দুই তিন যাতায়াত শুরু করেছি, তখন তো এর আগে সেভাবে যাতায়াত করতে পারতামও না বা একটা মাথা গোঁজার মতো ঠাঁই আমার হয়নি।
1: আচ্ছা,
0: তো এখন আমার ইচ্ছা হয়েছে যে আমি আরেকটু ভালো জায়গায় যাবো, ভালো লোকের সাথে কাজ করবো, গুণীজনের সাথে কাজ করবো, তবে আমি সেখান থেকে কিছু শিখতে পারবো। সেই জন্য আমার কলকাতায় যাওয়ার ইচ্ছাটা ছোটবেলা থেকেই ছিল, আর এখন সেটা শুরু করেছি, দেখা যাক পরবর্তীকালে কিভাবে নিজেকে আগিয়ে নিয়ে যেতে পারি।
1: ঠিক আছে, খুব সত্যি কথা, এই স্ট্রাগল করা যে বর্ধমান থেকে কলকাতা যাতায়াত করা কিন্তু নট এ ম্যাটার অফ জোকস
0: না, সেটা আমার কিন্তু একদিক থেকে ভালো লাগে।
1: কোনো সময় কি ক্লান্তি মনে হয় না আপনার?
0: ক্লান্তি তো মনে হয়, কিন্তু দিনের শেষে যখন ক্লান্তি লাগে তখন আবার যখন ভাবি যে আমি আজকে যেটা কিছু শিখতে পারলাম,
1: পেলাম
0: বা আমি আজকে একটা গুণীজনের সান্নিধ্যে আসতে পারলাম, তিনি আমায় কিছু বললেন, সেখান থেকে আমি কিছু শিখলাম, আমি যদি নিয়ে যেতে পারলাম, আমি যদি স্ট্রাগলটা না করতাম, আজকে যদি পরিশ্রমটা না করতাম, আমি আসতে পারতাম না। আমি
1: পরিশ্রমের তো কোনো বিকল্প নেই
0: না, আমি তো যদি ওইখানে করে থাকতাম, বাড়িতে থাকতাম, তো চার দেয়ালের মধ্যে আটকে রইলাম
1: একদম,
0: তো আমি তো সেই জায়গাটা আমি তো পাবো না, সেই জন্য আমাকে একটু পরিশ্রম করতেই হবে। তো সেই দিক থেকে আমার পরিশ্রমটা কিন্তু করতে ভালো লাগে,
1: সেটাই ভালো লাগা,
0: ভালো লাগে।
1: কখনোই মনে হয় না যে আমি আজকে টায়ার্ড, যাবো না বা
0: না যাবো না, ওটা মনে হয়
1: এরকম তো
0: না। এমনও দিন গেছে যেদিন আমি কিবোর্ডটা নিয়ে বৃষ্টি পড়ছে,
1: আচ্ছা
0: আমাকে বাইক
1: বর্ষাকালে তো খুব মুশকিল, কারণ ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট তো জল পড়া মানে তো সব শেষ,
0: ওটা একটু চিন্তার ব্যাপার থাকে, খুবই ভয়ের ব্যাপার থাকে,
1: সেটাকে এ করেও মাথায় নিয়েও চলে যেতে হয় আপনাদের, যেমন একটা কলকাতায় আসতেই পারে ফোন
0: করতে হয়েছে তো আমাকে, করতে হয়েছে, হয়তো আমাকে চার চাকা বুক করতে হলো বা চলে গেলাম কারে করে, কিংবা নয়তো কিবোর্ডটাকে পলিথিনের ভেতর ভরে সেটাকে আবার বাইকে করে যেতে হলো এক ঘন্টা, তারপর ট্রেন চাপা, তারপর যাওয়া, এমনও করতে হয়েছে। আমি তো বলতে পারি না যে আমি
1: এটা এটা কষ্টটা সত্যি কথা, এটা লাঘু হবে যখন একটা আরো কিছু বয়সের পরে, এখন তো বয়স প্রচুর পড়ে রয়েছে, যখন একটা জায়গায় আপনি চলে যাবেন, সেটা আশা করি নিশ্চয়ই যাবেন, আপনার লক্ষ্যটা যেন পৌঁছয়। আপনার সবসময় আমরা চেষ্টা করবো যে আপনার মাথায় আশীর্বাদ যেন থাকে, আপনার বিশেষ করে আমাদের আশীর্বাদ কিছু নয়, আপনার বাবা মার আশীর্বাদটাই মেন,
0: একদম বাবা মা তো ছোটবেলা থেকেই একদম সেভাবে আমাকে একদম,
1: আর ওনারা সবসময় চাইবেন যে আপনার কিছু একটা ভালো জায়গায় যাক, ভালো দিকটা দেখুক।
0: হ্যাঁ, সে তো ওনারা চাইবেনই, বাবা মা কেন, বাবা মা
1: প্রত্যেকে যারা আছেন, আপনার দিদি বললেন যে দিদি আছেন,
0: দিদিও গান করে আমার,
1: দিদি কি এখন গান করছেন?
0: হ্যাঁ, দিদি গান করে, বাবু গান করে, আমাদের পরিবার, হ্যাঁ আমাদের পরিবারটাই গানের, আমার বাড়িতে বাবারা,
1: উনি কি মানে বাড়িতেই করেন না কারু যান বা কোনো ফাংশন ফাংশন এরকম যে?
0: না, জামাইবাবু প্রফেশনালি মিউজিক নিয়ে রয়েছেন, গান বাজনা করেন, প্রোগ্রাম করেন।
1: বাবা বাবা বাবা, তাহলে তো পুরো একদম মানে ফ্যামিলি রে হয়ে গেছে।
0: হ্যাঁ একদম, আমাদের গান বাজনাটা এক পুরো গান মানে পরিবারটা এখন গান বাজনার হয়ে গেছে, এখন ভাগ্নি
1: আর দিদি, দিদি কি মানে মেয়ে আছে ভাগ্নি, ভাগ্নিও কি
0: ভাগ্নি গান শিখছে?
1: বাবা বাবা,
0: মানে এখন আর কি ওদের, ওদেরকে পেয়ে আমাদের গান বাজনার পরিবারটা আরো
1: আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে।
0: হ্যাঁ,
1: মানে বলে না অনেক অনেক লোক একটা পিকনিকে কি হয়, পিকনিকে দু চারজন ভালো লাগে না, যখন দশ বারো জন হয় তখন একটা ভালো লাগে, সেই রকম আপনার ফ্যামিলিটাও হয়ে গেছে,
0: পরিবারটা সেভাবে আর কি বড় হয়েছে, ভালো লাগে সেই পরিবারের সাথে সময় কাটাতে।
1: একদম একদম একদম,
0: তো শুধু বাবা মা নয়, বাবা মা আমার পরিবারের সবাই, এবং আমার যে গুরু রয়েছেন, গুরুরা প্রত্যেকে সবাই, আমার সঙ্গীত গুরু সুধীর বিপ্লব বন্দ্যোপাধ্যায়, ওনাকে ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি
1: না। মানে সঙ্গী যেরকম মাকে ভোলা যায় না, মা বাবাকে কোনোদিনই ঋণ শোধ করা যায় না, সেরকমই কিন্তু সঙ্গীত, আমরা যেহেতু সঙ্গীতকে ভালোবাসি বা গান বাজনাটাকে ভালোবাসি, ওটাও নিয়ে তো সঙ্গীত, সেই সঙ্গীতের ওটা মা যে এই পথে নামায়, যে শেখায়,
0: আমি যখনই নতুন কিছু করতে যাচ্ছি বা আমি সেটা স্যারের সাথে পরামর্শ করি, স্যার যদি আমাকে অনুমতি দেন তবেই যান, কারণ আমি জানি যে স্যার যেটা আমাকে বলবেন, গুরুজি আমাকে যেটা বলবেন, সেটা আমার ভালোর জন্য।
1: একদমই একদমই, কখনোই চাইবেন ওই ছেলেটা থেমে থাকুক
0: না,
1: সেটা কখনোই, কারণ আপনি যদি কিছু করে যান বা তখন নামটা হবে কার, এই আপনি এখন নামটা বলছেন আপনার গুরুজির, এই দর্শক বন্ধুরা শুনছেন, এটা তো বড় পাওনা তার, যে আমার একটা ছেলে যখন তার ইন্টারভিউ হচ্ছে তখন সে আমার নামটা বলছে, মানে এটা যে কত বড় পাওনা, এটা পয়সা দিয়েও কিন্তু কেনা যায় না। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, এত দূর থেকে গিয়েও গান বাজনাটা করা,

0: এটা সত্যি কথা টাফ, খুব টাফ। আমরা তো মানে দেখি সব আমাদের। আর যদি আরেকটা গান আমাদের একটু শোনান, আমারও খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে যদি একটা গান।
1: আচ্ছা,
0: ওই একটা গান বলছিলেন না একটু আগে,
1: কি বলুন তো, শোনো কোনো একদিন, শোনো কোনো একদিন একটুখানি,
0: একটুখানি
1: হ্যাঁ ওই গানটা সম্পর্কে বলতে গিয়ে,
0: হ্যাঁ গানটা সম্বন্ধে বলেছেন যেহেতু, মনে আছে ওই গানটা, কথাটা মনে আছে, ওইটা যদি একটুখানি শোনান।
1: হ্যাঁ ওটা বলে দিয়ে তারপর আমি গানটা করছি। গানটার ব্যাপার হচ্ছে, গানটা একটু একটু অদ্ভুতভাবে গানের স্কেলটা চেঞ্জ হতে হতে থাকে, তো শেষ দিকে গিয়ে গানটা মন হারালো হারালো যেটা আছে ওটা একটু উপর দিকে উঠে যায়,
0: একদম সিঁড়ির মতো আর কি।
1: হ্যাঁ ওটা কিন্তু আমরা যারা গান বাজনার মধ্যে যুক্ত রয়েছি তারাই একটু বুঝতে পারে। আমি ছোটবেলায় বুঝতে পারতাম না, মানে ভাবতাম গানটা আমি তাই তো প্রথমবারে বলতে পারছি, শেষে কেন বলতে পারছি, আমার গলায় কেন প্রেশার লাগছে। পরে বুঝতে পেরেছি যে গানটা স্কেলটা পরিবর্তিত হতে হতে যায় একটু অদ্ভুতভাবে, এটা একটা ওনার একটা অদ্ভুত সৃষ্টি বলতে পারেন। শোনো কোনো একদিন, আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায়, দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো। সেই দিন আরো একদিন, তামসী তমসিনী রাত্রি, ঘুম ঘুম নিঝুম, জীবন পথের সব যাত্রী, আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী, রাত জাগা এক পাখি, শুনি জীবন জয়ের গীত গাত্রী, মনে হলো

দিন আরো একদিন, আমার খাঁচার পাখি চন্দনা গীতহীনা আনমুনা, কি যে ভাবে বসে তা জানি না সন্ধ্যাবেলা, হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে চলে গেছে আমার খাঁচার পাখি চন্দনা।

হারালো মন হারালো হারালো মন হারালো মন হারালো হারালো মন হারালো সেই দিন শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো চাঁদের মুখের পাশে জড়ানো মন হারা

0: দিন। বাহ, সত্যি আপনি যেটা বলছিলেন যে সিঁড়ি ভাঙার মতো যাচ্ছে,
1: একদমই তাই,
0: এবং সেটা আপনার মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে যে এটা অনেক উঁচুতে আছে।
1: একদম, গানটা স্টেপ বাই স্টেপ উঠতে থাকে। গানটা কি কম্পোজিশন,
0: সত্যি অনবদ্য কম্পোজিশন। এবং গানটা যখন শুনি মানে খুব ভালো লাগলো। আপনাকে পেয়ে অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটাই কামনা করব।
1: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন কিবোর্ড প্লেয়ার বিশ্বজিৎ দাসের আলাপচারিতা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি ইমন বর্মন। নমস্কার।
3: আবার শুনে রয়েছেন লতা মঙ্গেশকর শর্মা, কেহি বাংলা গীতরূপ।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: প্রতি 675 টাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। গুজরাট সন্ত্রাস বিরোধী স্কোয়াড ATS ভারতের অর্থনৈতিক জলসীমায় থাকা একটি ইরানি জলযান থেকে 526 কেজি মেথ অ্যাম্ফিটামিন ও হেরোইন সহ 5 জন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে। দুর্গাপূজার উৎসবে 5 দিনের ছুটি ঘোষণা বাংলাদেশ সরকারের। এশিয়ান গেমসে কম্পাউন্ড আর্চারি ও শুটিংয়ে ভারত আজ 4টি সোনা জিতেছে। মোট 10টি সোনা জিতে ভারত পদক তালিকায় 8ম স্থানে। পদক জয়ীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। বিস্তারিত খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি 2027-28 বিপণন মরশুমের জন্য সমস্ত অপরিহার্য রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কৃষকদের তাদের ফসলের উপযুক্ত দাম পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি কুসুম ফুল বা সানফ্লাওয়ারের MSP কুইন্টাল প্রতি 675 টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়া রাই সর্ষের দাম কুইন্টাল প্রতি 413 টাকা, মসুরের দাম 390 টাকা, বার্লির দাম 136 টাকা, ছোলার দাম 83 টাকা এবং গমের MSP কুইন্টাল প্রতি 25 টাকা বাড়ানো হয়েছে। এই বৃদ্ধি 2018-19 সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী উৎপাদন খরচের অন্তত 1.5 গুণ সহায়ক মূল্য দেওয়ার নীতি মেনেই করা হয়েছে।
1: রবি সিজন কি MSP বাড়ানো সে টোটাল 84,263 করোড় রুপিস আমারে কিষান ভাইয়ো কে মেহনত কে ইসমে যায়েঙ্গে। আপ জানতে হ্যায় কি ইসকা এক প্রপার মেকানিজম হ্যায় CACP, কমিশন ফর এগ্রিকালচার কস্ট এন্ড প্রাইসেস। CACP কি রেকমেন্ডেশন আই অর জো রবি সিজন কে 6 বড়ে ক্রপস হ্যায় হুইট, বার্লে, গ্রাম, লেন্টিল, রেপসিড, মাস্টার্ড অর সানফ্লাওয়ার। ইনকে জো কমিটমেন্ট হ্যায় কস্ট সে মিনিমাম 50% অধিক হোনা, উস কমিটমেন্ট কো ধ্যান মে রাখতে হুয়ে ইয়ে নয়ে MSP আজ অ্যাপ্রুভ হুয়ে।
0: গ্রিন এনার্জি করিডর ফেজ 3 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে 135 গিগাওয়াট পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য শক্তি জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। সেই সঙ্গে গ্রিডের ভারসাম্য বজায় রাখতে 50 গিগাওয়াট ঘন্টা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমও স্থাপন করা হবে বলে মন্ত্রী জানান।
1: 1,86,000 করোড় রুপিস কা ইয়ে পুরা প্রোগ্রাম বানায়া গিয়া হ্যায়। ইস প্রোগ্রাম মে 135 গিগাওয়াট কো রিনিউয়েবল এনার্জি কো ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, স্টেট কি জো ট্রান্সমিশন ইউটিলিটিজ হ্যায় উনকো আপগ্রেড করনা অর নই গ্রিন ফিল্ড লাইন্স কো বানাকর ইসকো অর এক্সিস্টিং লাইন্স কো আপগ্রেড করনা, ইন সব কো ধ্যান মে রাখতে হুয়ে ইস প্রোগ্রাম কো ইমপ্লিমেন্ট কিয়া জায়েগা।
0: খরিফ বিপণন মৌসুম 2026-27 জন্য উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় প্রধান প্রধান ডাল শস্য তৈলবীজ কেনার লক্ষ্যে মূল্য সহায়তা প্রকল্প PSS এর আওতায় 5,547,99,00,000 টাকার ন্যূনতম সহায়ক মূল্য MSP মঞ্জুর করেছে কেন্দ্র। কৃষি মন্ত্রক জানিয়েছে, খোলা বাজারে ফসলের দাম কমে যাওয়ার হাত থেকে কৃষকদের রক্ষা করতে এবং তাদের পণ্যের ন্যায্য মূল্য সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার খসড়া পেট্রোলিয়াম সংশোধনী বিল 2026-এর উপর সংশ্লিষ্ট সমস্ত পক্ষ এবং সাধারণ মানুষের মন্তব্য ও পরামর্শ চেয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, 30 অক্টোবরের মধ্যে মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে বা sodist.png@gov.in এবং richa.86@nic.in এই ইমেলে মতামত পাঠানো যাবে। নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী SIR সংক্রান্ত বিষয়ে পরবর্তী কৌশল ঠিক করতে আজ নতুন দিল্লিতে বৈঠকে বসেছিলেন ইন্ডিজোটের শীর্ষ নেতারা। নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এই বৈঠকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, RJD-র তেজস্বী যাদব, CPIM এর জন ব্রিটাস এবং NCP শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে সহ অন্যান্য জোট শরিকরা উপস্থিত ছিলেন। এদিকে আজ নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিজোটের বৈঠকে বেশ কয়েকটি দল যোগ না দেওয়ায় জোটের ভেতরের ফাটল আবার প্রকাশিত হয়ে পড়েছে বলে BJP দাবি করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, DMK, সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি সহ বেশ কিছু শরিক দল এই বৈঠক এড়িয়ে গেছে। তিনি দাবি করেন, এই জোট গণতন্ত্র বাঁচানোর নাম করে আসলে কংগ্রেস ও তার সঙ্গীদের রাজনৈতিক স্বার্থ রক্ষার চেষ্টা করছে।
2: अगर वोटर लिस्ट शुद्ध नहीं हुई तो लोकतंत्र मर जाएगा। वोटर लिस्ट की शुद्धिकरण का काम क्यों नहीं होना चाहिए? क्यों वो व्यक्ति जो इस दुनिया में है नहीं है, जीवित ही नहीं बचा, उसका नाम वोटर लिस्ट में क्यों होना चाहिए? जो शहर में गांव में दो जगह रह रहा है तो एक जगह नाम क्यों नहीं कटना चाहिए? वोटर लिस्ट का तो शुद्धिकरण होना ही चाहिए। सच बात यह है कि एंटी इनकम्बेंसी की बात

0: करती है कांग्रेस, इंडी गठबंधन में ही एंटी आईएनसी है, एंटी इनका।
1: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান এই দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয় বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্বে জল জীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামীকাল দ্বিতীয় পর্ব সম্প্রচারিত হবে একই প্রচার তরঙ্গে রাত 8:00। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআইএন নিউজ কলকাতাতে। গুজরাট সন্ত্রাস বিরোধী স্কোয়াড এটিএস, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির যৌথ অভিযানে ভারতের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল থেকে 526 কেজি মেথ, অ্যাম্ফিটামিন ও হেরোইন উদ্ধার করেছে। এই ঘটনায় একটি ইরানি নৌকা বাজেয়াপ্ত সহ 5 জন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যুব সমাজকে মাদকমুক্ত রাখতে মোদী সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 16 দিনব্যাপী এই সফল যৌথ অভিযান বিভিন্ন সংস্থার মধ্যে চমৎকার সমন্বয়ের উজ্জ্বল নিদর্শন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করা হবে। আজ জলন্ধরে আয়োজিত নেশামুক্ত পাঞ্জাব র্যালিতে যোগ দিয়ে তিনি বলেন, মাদকের অভিশাপ থেকে পাঞ্জাবকে মুক্ত করার বিষয়কে সামনে রেখে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে। সরকার জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলা করেছে এবং দেশের উত্তর পূর্বে উগ্রবাদের অবসান ঘটিয়েছে। স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং এবং উধম সিং সহ পাঞ্জাবের অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রী শাহ বলেন, বীরত্ব, কৃষি এবং সমৃদ্ধির জন্য একসময় পরিচিত এই রাজ্যে বর্তমানে মাদক সমস্যায় জর্জরিত। পাঞ্জাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি এবং মাদক সংক্রান্ত সমস্যা বৃদ্ধির জন্য তিনি রাজ্যের আম আদমি পার্টি সরকারকে দায়ী করেন। জম্মু কাশ্মীরের লস্কর-ই তৈবা গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মুসা ওরফে আসিফ ফৌজি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনা জম্মু কাশ্মীরে এলিটি নেটওয়ার্কের কাছে একটা বড় ধরনের ধাক্কা বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বদগাম জেলার খান সাহেব থানা এলাকার গুরুবাদ কালানে এক অভিযানে সে নিহত হয়। মন্ত্রক জানিয়েছে, মুসার মৃত্যুর ফলে 2022 সাল থেকে জম্মু কাশ্মীরে সক্রিয় লস্করের 4 শীর্ষ কমান্ডারকেই খতম করা সম্ভব হল। এর আগে এই দলের বাকি 3 সদস্য 2024 সালে জুনায়েদ ভাট, 2025 সালে সুলেমান এবং চলতি বছরের সেপ্টেম্বরে ইয়াসির এনকাউন্টারে নিহত হয়। আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবার মিলিয়ে এবছর মোট 5 দিনের ছুটি পাওয়া যাবে। দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সমন্বয় বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি আরও বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ সরকার আগেই দুর্গাপুজোর মণ্ডপ বানানোর জন্য বরাদ্দ অর্থ 4 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত বছরের তুলনায় সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা প্রায় 1,500টি বেড়ে হয়েছে 33,851। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাই এর একটি বিমানকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। বিমানটিতে একজন পাইলটকে ছুরিকাঘাত করা হয় বলে জানানো গেছে। FZ-1073 নম্বরের বিমানে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক সহ প্রায় 180 জন যাত্রী ছিলেন। এশিয়ান গেমসে আজ ভারতের সেরা দিন, একদিনে 4টি সোনা জিতেছে ভারত। কম্পাউন্ড আর্চারিতে মহিলা পুরুষ ও মিশ্র 3টি বিভাগেই সোনা জিতে ভারত হ্যাট্রিক করেছে। শুটিংয়ে মিশ্র ট্র্যাপ বিভাগ থেকেও এসেছে 1টি সোনা। বক্সিংয়ে প্রিয়া ঘাঙ্গাস, নরেন্দ্র বেরওয়াল ও কপিল পোখরিয়া ব্রঞ্জ পেয়েছেন। গ্রেকো রোমান কুস্তিতে 87 কেজি বিভাগে ব্রঞ্জ জিতেছেন সুনীল কুমার। এশিয়ান গেমসে একাধিক গ্রেকো রোমান পদকজয়ী প্রথম ভারতীয় কুস্তিগির হলেন তিনি। অন্যদিকে মহিলা হকিতে দক্ষিণ কোরিয়াকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত। আজকের এই সাফল্যের পর 10টি সোনা, 21টি রুপো ও 29টি ব্রোঞ্জ সহ ভারতের মোট পদক সংখ্যা দাঁড়ালো 60টি। পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জেতার জন্য ভারতের সামনে 406 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 405 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সাতাশ অর্থ বর্ষে রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদক মুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এশিয়ান গেমসে কম্পাউন্ড

0: ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: अब प्रस्तुत छ समाचार।
2: यो आकाशवाणी हो, समाचार उषा किरणबाट सुन्नुहोस्। प्रथममा मुख्य समाचार। केन्द्रीय मन्त्रीमण्डलको आर्थिक कार्य समितिले आज विपणन सत्र 2027-28 को लागि सबै अनिवार्य रबी अन्नबालीहरूको न्यूनतम समर्थन मूल्य एमएसपीमा वृद्धिलाई स्वीकृति दिएको छ। कोलम्बो सुरक्षा सम्मेलन सिएससीको नवौं उपराष्ट्रिय सुरक्षा सल्लाहकार स्तरीय बैठक आज